0: সীতা লক্ষণকে নিয়ে তাঁর রাজ্যে এসেছেন শ্রীরামচন্দ্র। জানতে পেরে নিষাদ রাজগুহ সপার্শ্ব ছুটে এলেন মিত্র দর্শনে। সঙ্গে তাঁর কত না খাদ্য পানীয়, কত উপঢৌকন। দুই বন্ধু রাষ্ট্র বিদেহ আর কোশলের মধ্যবর্তী এই পার্বত্য অঞ্চল উপজাতি অধ্যুষিত নিষাদ রাজ্য শৃঙ্গবেরপুর। জলপথে প্রবল আধিপত্য এঁদের, নৌশক্তিতে দুর্জয়। ছুটে এসে রামকে আলিঙ্গন করলেন গুহ।
1: কৌশলানন্দন, আমার কি সৌভাগ্য তোমার মতো বন্ধু আজ অতিথি হয়ে আমার রাজ্যে পদার্পণ করেছ। এখন থেকে এ রাজ্য তোমার, আমি তোমার আজ্ঞাবহ দাস। আমাদের পাদ্য অর্ঘ গ্রহণ করো।
2: প্রিয় বন্ধু, তুমি যে এত কষ্ট করে পদব্রজ এসে আমাকে অভ্যর্থনা জানাচ্ছ তাতেই আমি কৃতার্থ। কিন্তু তুমি তো জানো এখন আমি বনবাসী ব্রহ্মচারী, গৃহী মানুষের উপহার গ্রহণ নিষিদ্ধ। শুধু আমার পিতার প্রিয় অশ্বগুলিকে কিছু আহার্য দেবার ব্যবস্থা করলেই আমি আপ্যায়িত হব।
0: রাজা গুহ সশব্যস্তে অশ্বদের পরিচর্যা এবং খাদ্য পানীয় নির্দেশ দিলেন। সূর্যদেব অস্তা চলে গেছেন কিছুক্ষণ আগে। সন্ধ্যার নীলাভ আলোয় চারিদিক যেন ছায়ামলির। প্রবাহিতা গঙ্গার ছলছল কলধ্বনিতে সমস্ত পরিবেশ শান্ত স্নিগ্ধ। গুহর নির্দেশে ইতস্তত কিছু মশাল প্রজ্বলিত করা হল। তার আলোয় কিছুটা উজ্জ্বল হল তটভূমি, এঙ্গুদি বৃক্ষতল। ত্রিনাসনে বসে সান্ধ্য উপাসনা শেষ করলেন শ্রীরাম। কমণ্ডলু থেকে গঙ্গা জল পান করে পত্রশয্যায় শয়ন করলেন তিনি। অদূরে লক্ষণ, বিষণ্ণ গম্ভীর মুখে রাত্রি জাগরণের জন্য প্রস্তুত। পাশে তাঁর সারথি সুমন্ত্র। রাজা গুহ তখন বিনীতভাবে বললেন,
1: প্রিয় লক্ষণ, রামচন্দ্রের মতো তুমিও তো পথশ্রমে ক্লান্ত, তোমার জন্য শয্যা রচনা করে দিই। না, আমরা জেগে আছি, আমরা তোমাদের পাহারা দেব।
3: মহারাজ গুহ, ত্রিভুবনরাজ রঘুবিরাজ সীতার সঙ্গে তৃণশয্যায় শুয়ে আছেন। আজ কি আমার বিশ্রামের দিন? আমার শোককে এখন আমি নির্বাসনে পাঠিয়েছি রাজা। আপনার এ ভালোবাসার কথা চিরদিন মনে থাকবে আমার।
1: মন্ত্রে তপস্যায় পরাক্রমে রাজা দশরথ সর্বগুণান্বিত যে সন্তান লাভ করলেন, ভাগ্যের নির্মম পরিহাসে আজ তারা নির্বাসিত। হায়, দৈবের কি লীলা!
0: অবশেষে রাত শেষ হল। উষার আলোয় পত্রপল্লবের অন্তরাল থেকে কোকিলের কুহুধ্বনি ভেসে এলো, ময়ূরের কেকারব। পূর্ব দিগন্তে অরুণেশ্বরের রথচক্রধ্বনি যেন ধ্বনিত হতে লাগল। রক্তিমাভা ফুটল আকাশে, তাঁর সুকোমল স্পর্শে গঙ্গা তরঙ্গ যেন লজ্জায় আরক্তিম হয়ে প্রবাহিনী হলেন। শয্যা ত্যাগ করে রাম বললেন,
2: লক্ষণ লক্ষণ, এবার গঙ্গাপার হবার আয়োজন করতে হয়।
1: বন্ধু, তোমার জন্য মনোরম তরণী ঘাটে প্রস্তুত হয়ে আছে। তোমার আদেশ পেলে তোমার অস্ত্রশস্ত্র ও সামান্য উপচার তাতে তুলে দেওয়া হবে।
2: তবে তেমন আদেশই দাও বন্ধু, অনেক দূরের পথ আমাদের যেতে হবে।
1: তোমাদের প্রত্যাগমনের পথ চেয়ে আমি বসে থাকবো দাসরথী, তখন অন্তত একদিন আতিথ্য নেবে কথা দাও।
2: তোমার মতো বন্ধুকে কি ভুলতে পারি, কথা দিলাম।
4: প্রভু, এখন আমি কি করব?
2: এবার আপনি ঘরে ফিরে যান সুমন্ত্র, আর আমাদের রথের প্রয়োজন হবে না।
4: আমাকে এভাবে ফিরিয়ে দেবেন না রাজাধিরাজ, আমাকেও আপনার সঙ্গে বনবাসী হতে অনুমতি দিন। আমি আপনাদের সেবা করব। বনবাস পর্ব শেষ হলে যাতে এই রথেই আমি আপনাদের অযোধ্যায় নিয়ে ফিরতে পারি সেই আদেশ দিন। এইটুকু দয়া করুন আমাকে দাসরথী।
0: সারথী সুমন্ত্রকে দুহাতে বুকে জড়িয়ে ধরলেন শ্রীরাম। আবেগে দু চোখ দিয়ে তাঁর অশ্রুধারা বইছে, তবু প্রবল মনোশক্তির জোরে নিজেকে সংবরণ করে বললেন,
2: তা হয় না বন্ধু, আপনি তো সামান্য সারথী নন, আপনি ইক্ষ্বাকু বংশের জীবন সারথী। আপনার পথ চেয়ে রাজা দশরথ

0: মাতা কৌশল্যা ও মাতা সুমিত্রা ব্যাকুল প্রতীক্ষা করছেন, তাদের সকলকে আমার প্রণাম জানাবেন। মহারাজকে জানাবেন সত্তর যেন ভরতকে আনিয়ে সিংহাসনে বসানো হয়, আপনিও ভরতের অনুগামী থাকবেন। তাছাড়া আপনি ফিরে না গেলে মাতা কৈকেয়ীর বিশ্বাস হবে না, তিনি আমার পিতাকে মিথ্যাবাদী মনে করবেন। প্রিয় বন্ধু আমার, প্রিয় বন্ধু আমার সুমন্ত্র, আপনি নিশ্চয় আপনার রাজার অসম্মান চাইবেন না?
1: সকলের কাছ থেকে বিদায় নিয়ে বটের আঠায় কেশ জটামণ্ডিত করে তপস্বীর বেশে রাম সীতা ও লক্ষণ গুহের আনা নৌকায় আরোহণ করলেন। তরঙ্গায়িত নদীপথে উজানের টানে সেই নৌকো তরতরিয়ে এগিয়ে চলল। আকাশে তখন সূর্যের প্রভাতি আলো, পদ্মাসনে সীতা বসে আছেন নৌকার পাটাতনে, করজোড়ে প্রার্থনা জানাচ্ছেন পতিত পাবনী দেবী গঙ্গার উদ্দেশ্যে।
2: হে মকর বাহিনী, সৌভাগ্যদায়িনী মাতা, জনক নন্দিনী সীতা তোমাকে প্রণাম জানাচ্ছে। তুমি প্রসন্ন হও মাত, নরোত্তম দাসরথী বনবাসে চলেছেন, তাকে সকল বিপদ থেকে রক্ষা করো। হে বিপদ তারিণী, চতুর্দশ বর্ষ পরে রামচন্দ্র অযোধ্যায় ফিরে এলে তোমার পুণ্যতটে যত দেবতা আছেন, যত মহিঋষি, তাদের সকলকে আমি সহস্র ঘটি পূজা করব। দেবী, তুমি আমাদের আশীর্বাদ করো।
1: নদী পার হয়ে দক্ষিণ তটে এসে নামলেন তারা। অজানা দেশ, অচেনা পথ, এখন শুধু চড়ুই বেতি আর চড়ুই বেতি। মাথার উপরে তপ্ত সূর্য, সামনে লক্ষণ, মাঝখানে সীতা, আর সবার পিছনে নির্বাসিত যুবরাজ শ্রীরামচন্দ্র। গন্তব্য জানা নেই, এখন শুধু চলা চলা আর চলা।

0: এইভাবেই চলল জীবন পথিক দলের অনন্ত পথ চলা। মাঝে মাঝে হরিণ শিকার করে অগ্নিপক্ষ আহার, রাত্রে বৃক্ষতলে তৃণসজ্জায় শয়ন, পরদিন প্রত্যুষে আবার যাত্রা। স্থিত হয়ে বসার মতো কোনো স্থান এখনো নির্বাচন করা যায়নি। এমনিভাবে কদিন গভীর জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে তাঁরা এসে পৌঁছলেন গঙ্গা যমুনার সঙ্গম প্রয়াগ তীর্থে। এই তীর্থদর্শনের পুণ্য লাভে তাঁদের যেন পথশ্রমের ক্লান্তি দূর হল।
1: লক্ষণ লক্ষণ, মনে হচ্ছে আমরা প্রয়াগে ঋষি ভরদ্বাজের আশ্রমের কাছে এসেছি।

0: ওই দেখো যজ্ঞের পবিত্র সুগন্ধি ধূম উঠছে।
1: কিন্তু ত্রিকালগ্ন ঋষি ধ্যান যোগে সব জেনেই এগিয়ে আসছিলেন তাদের অভ্যর্থনার জন্য। নিজে সঙ্গে করে নিয়ে গেলেন আশ্রমে বন্য ফলমূল, মধু এবং পূর্ণ উদক দিয়ে আপ্যায়িত করলেন তাদের।
2: কাকুতস্থ রাম, আমি সব জানি, সব শুনেছি। আমি তোমাদেরই প্রতীক্ষা করছিলাম। প্রয়াগ তীর্থের এই স্থান বড় রমণীয়। তোমরা এইখানেই বনবাসের কাল সুখে অতিবাহিত করো।
0: কিন্তু ভগবান, এই স্থান অযোধ্যা থেকে খুব দূরে নয়। আমরা এখানে থাকলে অযোধ্যাবাসী দলে দলে আমাদের দেখতে ছুটে আসবেন, তাতে আশ্রমের শান্তি ও নির্জনতা বিঘ্নিত হবে। আপনি এমন কোনো নির্জন স্থান আমাদের বলে দিন যেখানে আমরা নিরিবিলি শান্তিতে থাকতে পারব।
2: তাহলে তোমরা চিত্রকূট যাও।
0: চিত্রকূট?
2: চিত্রকূট এখান থেকে 10 ক্রোশ দূরে যমুনার তীরে, যেখানে বহু মুনি ঋষি হাজার হাজার বছর ধরে তপস্যা করে সিদ্ধি লাভ করেছেন, সেই স্থানই তোমাদের বনবাসের যোগ্য হবে মনে হয়।
1: অবশেষে চিত্রকূট পর্বতে এসে সত্যি বড় তৃপ্তি পেলেন শ্রীরাম। যেমনটি আকাঙ্ক্ষা করেছিলেন এ যেন তার চেয়েও মনোরম। যত দূর চোখ যায় শুধু স্নিগ্ধ বনরাজি নীলা, আম, জাম, পনস, বিল্ল, এমন কত না বৃক্ষ, মধুক ফলভারে আনত শাখা, ইতস্তত কদম্ব, কেতকী, লোধ্র, পিয়ালে সুগন্ধি তরু, বিহগী বিহঙ্গের কলস্বরে মুখর, মন্দাকিনীর জলে ফুল্ল শতদল বাতাসে আন্দোলিত হচ্ছে, এমন নিবিড় পর্বত কাননে নিশ্চিন্তে কালাতিপাত করবার জন্যে এখানেই পর্ণকুটির রচনা করলেন তারা। কিন্তু একদিন উচ্চণ্ড কলরবে নির্জন বনভূমি সন্ত্রস্ত হয়ে উঠল। পাখিরা কলরব করে আকাশে উঠতে লাগলো। বন্য প্রাণীরা ভয়ার্ত হয়ে অরণ্যভূমি আলোড়িত করল। কি ঘটেছে বুঝবার জন্য রাম উঠে দাঁড়াতেই ঊর্ধ্বশ্বাসে ছুটে এলো লক্ষণ।
3: আর্যরাম, আর্যরাম, 70 পর্ণশালার আগুন নিভিয়ে দিন। আর্যা, আপনি গুহার মধ্যে লুকিয়ে পড়ুন। রাঘব, আপনি কবচ ধারণ করে ধনুর বাণ হাতে প্রস্তুত হন। বিশাল চতুরঙ্গ বাহিনী নিয়ে শত্রু সৈন্য এই চিত্রকূটের দিকে এগিয়ে আসছে। ওই শুনুন সৈন্য দলের কোলাহল।
4: কোন রাজার সেনাদল?
3: শাল বৃক্ষে চড়ে দেখেছি ওদের রথের উপরে উঠছে কবিদার ধ্বজা।
4: সে কি? সে তো অযোধ্যারই রাজ পতাকা।
3: রথের পুরো ভাগে শত্রুঞ্জয় হস্তি।
4: সে তো পিতা দশরথের প্রিয় মাতঙ্গ।
3: যার জন্য আপনার এই বনবাসের লাঞ্ছনা, চতুরঙ্গ সেনা নিয়ে মনে হয় সেই ভরতই আপনাকে বধ করতে আসছে।
4: সে কি?
3: আসুক ভরত, আসুক, আমি নিজে তাকে বধ করব। রাজ্য কামুক কৈকেয়ীর পুত্রকে বধ করলে আমার উপর ভ্রাতৃ হত্যার পাপ অর্ষাবে না।
4: শান্ত হও, শান্ত হও সমিত্র, শান্ত হও, শান্ত হও। ভরত যদি আসে তবে আমাদের অস্ত্রের কি প্রয়োজন? রাজত্বের জন্য ভাইয়ের সঙ্গে যুদ্ধ করবে? তুচ্ছ রাজত্ব ভরত, শত্রুঘ্ন আর তুমি ছাড়া আমার জীবনে অন্য কোনো সুখ নেই। আমার বিশ্বাস ভ্রাতৃবৎসল ভরত আমাদের সঙ্গে দেখা করতে আসছেন। সে কি কোনোদিন তোমার আমার কোনো অনিষ্ট করেছে যে আজ এমন নিষ্ঠুর চিন্তা তোমার মাথায় এলো? অবশ্য রাজত্বের জন্য যদি তুমি এমন কথা বলে থাকো তাহলে ভরতকেই আমি বলবো তোমাকে অযোধ্যা দান করতে। আমার দৃঢ় প্রত্যয় আমার এই অনুরোধ সে প্রত্যাখ্যান করবে না।
3: ঠিক, আমাকে নির্বোধের মতো এই কথা আমার মনে এসেছে বলে আমাকে ক্ষমা করুন আর্য। এখন অনুমান হচ্ছে পিতা স্বয়ং আপনাকে দেখতে আসছেন।
1: এমন সময় ভরত উদ্ভ্রান্তের মতো ছুটে এসে রামের চরণ দুটি ধরে কেঁদে উঠলেন। রাম যেন চিনতে পারলেন না, হে কে, এই কি ভরত? এমন বিশীর্ণ, এমন পাংশু, এমন অশ্রুশোকাকুল মুণ্ডিত মস্তক যুবক, না, এই তো শত্রুঘ্ন প্রণাম করছে, ওই তো সুমন্ত্র, ওই তো অগ্নিশিখার মতো দৃষ্টির আশীর্বাদ নিয়ে দাঁড়িয়ে আছেন কুলগুরু বশিষ্ঠ, তার পাশে ওই অশ্রুমুখী বিষাদমূর্তি কৌশল্যা সুমিত্রা, আর সবার পিছনে

0: উনি কে? শীতের ম্লান ছায়ার মতো লজ্জিত করুণ মুখে দাঁড়িয়ে কই কে? এই দৃশ্যে রাম বিহ্বল হয়ে পড়লেন। তার তার কপোল বেয়ে অঝরে অশ্রু ঝরতে লাগলো।
1: এ কি ভরত, প্রিয় ভাই আমার, এ কি চেহারা হয়েছে তোমার? এমন ক্রিশ, মলিন, বিবর্ণ, আমি তো প্রথমে চিনতেই পারিনি। তোমরা তোমরা এমন মুণ্ডিত মস্তক সন্ন্যাসীর মতো এসেছো কেন?
2: হাঁটছো হাঁটছো আপনি আমার পিতৃতুল্য। আপনার চরণে মাথা রেখে আমি মিনতি করছি, আমার প্রতি আপনি প্রসন্ন হন। আমার মাতা লোভের বশবর্তী হয়ে এই মহাপাপ করেছেন, তিনি নরকগামিনী হবেন। তার প্ররোচনায় পিতা আপনাকে নির্বাসন দিয়ে অপরাধ করেছেন, সেই অন্যায়ের অনুশোচনায় অবশেষে তিনি শোক সন্তপ্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
1: ভরত, এ কি বলছো তুমি?
2: আমার বিধবা মাতৃগণ, অযোধ্যা রমাত্যবর্গ, মহর্ষি বশিষ্ঠ আপনাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছেন। আপনি আপনি প্রসন্ন হন আর্য, আপনি অগ্রজ, ধর্মানুসারে আপনি অযোধ্যার রাজা, আমাকে আপনার অনুগত সেবক হবার অধিকার দিন আর্য।
0: পিতার মৃত্যু সংবাদ পেয়ে কিছুক্ষণ প্রস্তরীভূত হয়ে রইলেন দাশরথী রাম। তাঁর পদ্মপলাশ চক্ষু বেয়ে অঝরে ধারাপাত হতে লাগল। তারপর ধীরে ধীরে নিজেকে সংযত করে বললেন,
1: ভাই ভরত, মাতৃনিন্দা পিতৃনিন্দা মহাপাপ। পুত্রের প্রতি পিতা যে কোনো আচরণ করতে পারেন, কিন্তু সন্তানের সে অধিকার নেই। স্নেহের অনুজ আমার, মনে রেখো আমরা দুজনেই পিতার আদেশের কাছে সত্যবদ্ধ। আমি যেমন পারি না, তেমনি তুমিও সেই পিতৃ আজ্ঞা লঙ্ঘন করতে পারো না। ধর্মজ্ঞ ভরত, পিতামাতার প্রতি গৌরব প্রদর্শন করো। তোমরা ফিরে যাও। হ্যাঁ, তোমরা ফিরে যাও। এখন আমি আমার লোকমান্য পিতার জল তর্পণ করবার জন্য মন্দাকিনীতে গমন করব। শুভায়ু ভবতু।
3: হে অযোধ্যার পুরবাসী বৃন্দ এবং আমার মঙ্গলকামী মন্ত্রী অমাত্য প্রজাগণ যারা আছেন, সকলে শুনুন, আমি শ্রীরামচন্দ্রের কমণ্ডলু থেকে পূত সলিল গণ্ডুষে ধারণ করে শপথ নিয়ে বলছি, আমি রাজা হতে চাইনি, আমার জননীকেও আমি কোনো পরামর্শ দিইনি, শ্রীরামের বনবাসেও আমার কোনো সম্মতি নেই। তবু যদি বনবাসী পিতৃসত্য হয়, তবে সেই চতুর্দশ বৎসর আমি সেই বনবাস পালন করব।
1: ভরত ভরত, শোনো শোনো শোনো আমার কথা। পিতা জীবিতাবস্থায় যে বিধান দিয়ে গেছেন তা অলঙ্ঘনীয়, সত্যের কোনো বিকল্প নেই। তুমি যা বলছো তা সত্যের কপটতা, তা নিন্দনীয়। শোনো আমার কথা, তুমি বুদ্ধিমান, বিনয়ী, রাজ্য শাসনে সুযোগ্য, মাতৃগণের প্রতি পুত্রের ব্যবহার করো। মন্ত্রী অমাত্যদের পরামর্শ নিয়ে রাজ্য পরিচালনা করো। অগ্রজ হিসেবে একে আমার আদেশ বলেই মনে করবে তুমি।
2: আর্য, আপনার হাতে শিরোধার্য করে আমি ফিরে যাচ্ছি, তবে তার আগে এই হেমভূষিত পাদুকায় আপনার চরণ রাখুন। এই পাদুকা সর্বলোকের কল্যাণ ও মঙ্গল বিধান করবে। এই পাদুকায় রাজ্যভার অর্পণ করে জটাধারী সন্ন্যাসী হয়ে চতুর্দশ বৎসর নগরের বাইরে আমি অবস্থান করব। যেদিন কাল পূর্ণ হবে সেদিন আপনাকে না দেখলে আমি অগ্নিতে আত্মবিসর্জন করব।
1: ভরত,
2: সর্বসমক্ষে এই আমার শপথ।
1: তাই হবে, তাই হবে ভাই, আমি তোমাকে কথা দিলাম।
0: সকলকে প্রণাম জানিয়ে পিতার জল তর্পণ করবার জন্যে সীতার হাত ধরে ধীর পায়ে রাম এগিয়ে চললেন মন্দাকিনী।

দিকে। সীতার হাতে একখণ্ড নতুন চিরবস্ত্র, লক্ষণের হাতে কুশ ও তিলকলক। সকলে স্থির দাঁড়িয়ে রইলেন। ওরা ফিরে এলে শুভকামনা জানিয়ে প্রস্থান করবেন। তখন অস্তগামী সূর্যের আভা আকাশে সেই রক্তিম আভাও যেন বেদনার